0: প্রিয় চাষি ভাই ও ভৌণী মানে রাশি ফসল বুণিবা পাই চাষ পাই অধিক অমলক্ষম কিসম যেমিতি কি প্রাচি কলিকা কনক বিনায়ক ইত্যাদি চয়ন করন্তু। 1-1.2 কিলোগ্রাম বিহন প্রতি একরের ব্যবহার করন্তু। বিহন বুণিবা পূর্বরু 3 গ্রাম সেরেসন প্রতি কিলোগ্রাম বিহন সহিত মিশাই বিশোধন করন্তু। শেষ জমি প্রস্তুতি সময় 6:8:8 কিলোগ্রামর যবক্ষারজান সার, ফসফরস সার এবং পটাস সার প্রতি একরের প্রয়োগ করন্তু। বুণিবা সময় ধাড়ি মধ্যে 30 সেমিটর ব্যবধান এবং গছ মধ্যে 10 সেমিটর ব্যবধান রাখন্তু। চীনাবাদাম ফসলের মঞ্জি বুণিবা সময় প্রাক তৃণকুমারী প্রয়োগ করে মঞ্জি বুণিবার 15 দিন মধ্যে পাগ শুখিলা দেখি একর প্রতি 300 মিলিলিটর ইমা জেথাপির নামক ঘাসমরা ঔষধ কিংবা 400 মিলিলিটর কুইজালোফফ ইথাইল নামক ঘাসমরা ঔষধ 200 লিটর পানিরে মিশাই সিঞ্চন করন্তু। যদি আখু ফসল 4-5 মাসর হয়ে যাই তবে মধ্যম ও দীর্ঘ অবধির কিসমরে আখু গছক সিধা রাখা ভেড়া বাঁধিবা কার্য করন্তু। পোক আক্রান্ত গছ, পিল এবং বিলম্বরে বাহারে থিবা পিলগুড়ি কাড়ি দিয়ন্তু। 2-3টি আখু গছক তলরু আংশিক শুখি যাইতিবা পত্র সাহায্যরে একাঠি বাঁধি দিয়ন্তু। এই সময়ের আখুর অগবিন্ধা পোকর আক্রমণ সম্ভাবনা রহিথায়। এর পরিচালনা পাই ফিপ্রোনিল 5% এসি 600 মিলিলিটর একর প্রতি কিংবা প্রোফেনোফস 85% ইসি 400 মিলিলিটর একরক 200 লিটর পানি মিশাই শুখিলা পাগ দেখি সিঞ্চন করন্তু। বর্তমান অমৃতভণ্ডা লগাইবার উৎকৃষ্ট সময়। হনিডিউ, কুর্গ হনিডিউ, CO1, CO2, পুষা ডেলিসিয়স, পুষা ম্যাজেস্টিক, পুষা জায়ান্ট আদি কিসম লগান্তু। 2.5-2.5 মিটর দূরতারে 0.5 মিটর গাত করে গছ লগান্তু। বলিষ্ঠ ও নিরোগ তলি কিংবা টিস্যু কলচর তলি লগান্তু। এই মাস কন্দমূল ফসল লগাইবা উপযুক্ত সময় গৌরী, ভুবন, শঙ্খ, পুষা সফেদ এবং সম্রাট আদি কিসম আমরাজ্যপাই উপযুক্ত। এই সবু কিসমক চয়ন করে লগান্তু। কন্দমূল ডঙ্ক সাধারণত বিহন আকারের লগা যায়। 60 সেমিটর ব্যবধানরে হুড়া টেকি 100-125 গ্রাম ওজনর সুস্থ সবল কন্দমূল 25 সেমিটর ব্যবধানরে লগান্তু। 40-45 দিনর তলিঘেরার 20-30 সেমিটর লম্বর সুস্থ সবল ডঙ্ক কাটি মুখ্য কিয়ারী লগান্তু। জহ্নি লগাইবা একর প্রতি 1.5 কিলোগ্রাম বিহন দরকার পড়িথায়। মঞ্জিকু 5-6 ঘন্টা বতুরাই লগাইলে শীঘ্র গজা হইথায়। বর্তমান সময়ের 3-4 ওড় গুণ্ড চাষ হইতিবা জমিরে বর্ষাদিন পাই 15-20 সেমিটর ভল মন্দা করি ধাড়ি কু ধাড়ি 2.5 মিটর ও মন্দাকু মন্দা 1 মিটর দূরতারে খত, মূলসার ও উপর মাটি দেই 3-4টি মঞ্জি লগান্তু। এইপরি একর প্রতি 1600 মন্দা করন্তু। একর প্রতি 50-80 কুইন্টাল খত ও 20:16:12 কিলোগ্রাম এনপিকে সার দিয়ন্তু। ও পরে সমস্ত ফসফরস সহিত অধা যবক্ষারজান সার ও খত মূল সার ভাবে প্রয়োগ করন্তু। গছ উঠিলা পরে মন্দা প্রতি কেবল 2টি গছ রাখন্তু। অনুসারর অভাব দেখা দেলে মিশ্রিত অনুসার 3 গ্রাম লিটর প্রতি সিঞ্চন করন্তু।
1: শুনিলি কৃষি সূচনা, এথর শুণন্তু পানিপাগর সূচনা। চাষী ভাই ও ভৌণীমানঙ্କ ପାଇଁ ମିଳିଥିବା ପାଣିପାଗର ଭାବି ସୂଚନାରୁ ଜଣାଯାଇଛି ଯେ ଆସନ୍ତା 24 ଘଣ୍ଟା ମଧ୍ୟରେ ରାଜ୍ୟର ଜିଲ୍ଲାମାନଙ୍କର କେତେକ ସ୍ଥାନରେ ହାଲକାରୁ ମଧ୍ୟମ ଧରଣର ବର୍ଷା କିମ୍ବା ଘଡ଼ଘଡ଼ି ସହିତ ବର୍ଷା ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ସତର୍କ ସୂଚନାରୁ ଜଣାଯାଇଛି ଯେ ରାଜ୍ୟର ସୁନ୍ଦରଗଡ଼, କେନ୍ଦୁଝର ଏବଂ ମୟୂରଭଞ୍ଜ ଜିଲ୍ଲାର ଗୋଟିଏ ଦୁଇଟି ସ୍ଥାନରେ ପ୍ରବଳ ବର୍ଷା ହେବାର ସମ୍ଭାବନା ଥିବାବେଳେ ରାଜ୍ୟର ଭଦ୍ରକ, ବାଲେଶ୍ୱର, ଯାଜପୁର, କେନ୍ଦ୍ରାପଡ଼ା, ଜଗତସିଂହପୁର, କଟକ, ଗଜପତି, ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାରେ ବର୍ଷା ଘଡ଼ଘଡ଼ି ବଜ୍ରପାତ ହେବା ସହିତ ଘଣ୍ଟାକୁ 30-40 କିଲୋମିଟର ବେଗରେ ପବନ ବହିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଏହି ଜିଲ୍ଲାମାନଙ୍କରେ ୟେଲୋ ୱାର୍ଣ୍ଣିଂ ଜାରି କରାଯାଇଛି। ଶୁଣିଲେ ପାଣିପାଗର ସୂଚନା।

নমস্কার শ্রোতা বন্ধু, আপনার অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু নমস্কার কেন্দুঝর কার্যক্রম। প্রযোজনা করছেন অনিতা তির্কি এবং উপস্থাপনার মো প্রশান্ত কুমার পলেই। শ্রোতা বন্ধু, আজ কার্যক্রম আমি আরম্ভ করা এক অনুচিন্তার। দিনে জন জ্ঞানী সাধু পাখক জনে যুবক গলা। যুবক জনক খুব হতাশ লা এবং নিজ জীবনর কোণী মূল্য না বলে ভাবু লা। সে সাধু পচারা, গুরুদেব মো জীবনের কোণ মূল্য না, সবুলে নিজক অদরকারী মনে করুছি। সাধু তাঁর গোটে চমকুতি নালি রঙর পথর দে এবং কহিলে, তুম প্রশ্নর উত্তর দেওয়া পূর্ব মু তুমি এই কাম দেছি, এই পথরটির মূল্য বজারে পচারি আস, কিন্তু মনে রখ এক বিক্রি করব না। যুবকটি প্রথমে জনে পনিপরিবা বিকাড়ি পাখু গলা এবং পথরটি দেখে মূল্য পচারা। পনিপরিবাওয়ালা কহিলা, এইটা গোটে সুন্দর পথর, এ বদলের মু তুমি 2 কিলো আলু দিয়ে পারি। তাপরে যুবকটি জনে কপড়া ব্যবসায়ী পাখু গলা। সে কহিলা, এই পথরপাই মু তুমি 2 মিটর কপড়া দিয়ে পারি। শেষে যুবকটি জনে সুনা বণিয়া পাখু গলা। সুনা বণিয়া জনক পথরক ভালোভাবে পরখি দেখিলা এবং আশ্চর্য হয়ে কহিলা, এ তো এক মূল্যবান মাণিক্য, যদি মু মোর সবু সম্পত্তি বিকি দিয়ে তথাপি এর মূল্য দেই পারিবি না। যুবকটি সাধু পাখক ফেরি আসি সবু কথা কহিলা। সাধু হসিলে এবং কহিলে, তুম জীবন মধ্যে এই পথর ভি তুমি সামনা করুথা লোক মানে সেমানকর জ্ঞান এবং সীমিত চিন্তাধারা অনুসারে তুমর মূল্য আকলন করিবে। কে তুমি আলু বদলরে তোলিব তো কে কপড়া বদলরে, কিন্তু যিয়ে তুমর প্রকৃত গুণক চিহ্নি পারিব সে তুমি এক অমূল্য রত্ন ভি সম্মান দেব। শ্রোতা বন্ধু, এথু আমি জাঁলে আম জীবনর মূল্য অন্য মানক মতামত উপরে নির্ভর করে না। নিজক কেবে হলে কম বলে ভাবন্তু না, আপন নিজ জায়গায় অনন্য এবং মূল্যবান। ভজু

0: today. The Prime Minister expressed grief at the loss of lives. Mr. Modi also announced an ex gratia of 2 lakh rupees from the Prime Minister's National Relief Fund that would be given to the next of kin of each deceased. The injured would be given 50,000 rupees. US President Donald Trump has warned Iran of massive retaliation, saying that Tehran would pay many times. His warning came after 3 American soldiers were killed recently, 2 in Jordan and 1 in Iraq. Benchmark domestic equity indices were trading around 0.3% down in afternoon trade today. The Sensex shed 217 points to at 77,491, while Nifty dropped 60 points to 24,179 when reports last came in. And with that, we end this news bulletin.
1: শ্রোতাবন্ধু আপনমানে কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
3: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
5: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
6: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: শুনন্তু খঞ্জনি ভজন, পরিবেশন করছেন সুভাষ চন্দ্র সেঠী।

0: শ্রোতাবন্ধু শুনিলে তো চক অঙ্গনবাড়ি কেন্দ্র সম্পর্কের সদর সিডিপিও আলোচনা। বাস্তবরে উৎসর্গীকৃত ভাবে কাজ করছেন এর অঙ্গনবাড়ি কর্মী। আমন্দুষর আমিএমএফ কার্যক্রম তরফর আমি চক অঙ্গনবাড়ি কর্মী ভেটি সে সাক্ষাৎকার দিয়ে কহতি।
1: দিদি নমস্কার।
2: নমস্কার স্যার।
1: দিদির কি আপনার পরিচয় আমার শ্রোতাবন্ধু দেবে?
2: মো নাম জয়ন্তী দাস, আর গ্রাম হচ্ছে চক অঙ্গনবাড়ি কেন্দ্র।
1: আপনার চক অঙ্গনবাড়ি কেন্দ্র কেবে স্থাপিত হল, কেতে পিলা অছন্তি এবং এই অঙ্গনবাড়ি কেন্দ্রে কোন কোন হয়ে টিকে কইবে?
2: মু তো স্যার 2012 রে করেছি জয়েন, তারপরে মু সে 2012 রু কাম করছি। আউ মোর হচ্ছে প্রি স্কুল হচ্ছে 14 এবে অছন্তি, আগর 20 ছিল।
1: চক অঙ্গনবাড়ি কেন্দ্রে পিলা মানকু কেতবেলে আসন্তি, পিলা মানে কেতবেলে জানতি, তাকু কোন কোন দিয়া যায়, সপ্তাহর কো কো দিন খাইবাকু দিয়া যায় টিকে কইবে?
2: 9টা রু আসন্তি পিলা মানে, আউ 12:30 রে জানতি। আমি হচ্ছে 2টা রে যাও স্কুল বন্ধ করকি। আমার হচ্ছে এবে তো নয়, আমার জানুয়ারি তো আগরু যে খাইবাকু দিয়া যাইছিল, আগরু আমার দিয়া যাইছিল চৌড়া লড়ু, মান্ডিয়া লড়ু, চিকি লড়ু। এবে নয়া হই জুন 1 তারিখ রু স্যার।
3: সোমবার ও গুরুবার সুজি হালুয়া, মঙ্গলবার গুরুবার চূড়া উপমা, শুক্রবার মুগ কদলী ঋতুকালীন ফল, শনিবার রাগি লড়ু, তারপরে ভাত অন্ডা তরকারি।
1: আমার মান্ডিয়া লড়ু পিলামানকু দিয়া যাচ্ছে?
2: আইয়া মান্ডিয়া লড়ু বি দিয়া যাচ্ছে স্যার।
1: দা কো বার দিয়া যাচ্ছে মান্ডিয়া লড়ু?
2: শনিবার স্যার, এবে নয়া হইছে আমার মেনু চার্ট।
1: তবে আমি খবর পাইলু যে জেলা খনিজ প্রতিষ্ঠান বা ডিএমএফ তরফর এই অঙ্গনবাড়ি কেন্দ্রে অনেক ব্যবস্থা হাতক নিয়ে যাচ্ছে, কোন কোন অঙ্গনবাড়ি কেন্দ্রে অছি আপনি নিজে কইবে?
2: মিলিছি ডিএমএফ টু স্মার্ট বোর্ড, প্রজেক্টর, আউ ইত্যাদি আমার খেলনা।
1: হ্যাঁ, খেলনা সব কোন কোন মিলিছি?
2: রকেট মিলিছি, রকেট পিলাঙ্কু কেমতি রকেট উপরকু কেমতি রকেট যায় সেটা শিখাইবা পাই। পৃথিবী সৌরজগত,
1: সৌরজগত কিপরি দেখা যায়। যে দিদি যে প্রজেক্টর অছি বা স্মার্ট বোর্ড অছি, এসবু আপন নিজে চলাউচন্তি না আউ কি চলাউচন্তি?
2: হ্যাঁ স্যার, মু নিজে চলাউচি।
1: এই স্মার্ট বোর্ড রে কোন আপন লেখি কি পিলাঙ্কু দিয়ঙ্কতি না চিত্র আঙ্কন্তি?
2: ফোন রে তার অ্যাপ গুটে ডাউনলোড করিব, ডাউনলোড করি কি তাঙ্কু মোবাইল রে দেখি সে বিভিন্ন প্রকার ভালু কিমা হাতি কিমা বাঘ সবু সেগুড়া দেখন্তি, পৃথিবী সূর্য চন্দ্র তারা সেগুড়া দেখন্তি প্রজেক্টর।
1: ভণী, এই প্রজেক্টরটা কেতে দিন হল আসিল?
2: এপ্রিল রু স্যার।
1: তা পূর্বর স্মার্ট বোর্ড বা খেলনা?
2: তা পূর্বর থিলা স্যার আমার আসিছিলা স্মার্ট বোর্ডটা, তাতে হচ্ছে প্রজেক্টরটা ছড়নাগুড়া দিয়েছেন। তা পূর্বর থিলা স্যার দিল্লি রু দিয়েছিলে এই যে এলসিডি টিভিটা, তা সেই তো খেলনা দিয়েছিলে। আর ডিএমএস রু চেয়ার টেবুল দিয়েছেন স্যার।
1: কেতে চেয়ার টেবুল দিয়েছেন?
2: চেয়ার দিয়েছেন 20টা টেবুল দিয়েছেন 20টা।
1: মানে ছোট ছোট পিলা বসিবা লাগি, কোনি কোনি পিলা বসিবা লাগি তাকে চেয়ার টেবুল দিয়েছেন? ভণী, আগরু আপনার এই অঙ্গনবাড়ি কেন্দ্র তো আপনার 14 বর্ষ কিনা কাম কলে, আগরু পিলাঙ্কর আগ্রহ বর্তমান পিলাঙ্কর আগ্রহ ভিতরে আপনার কোন দেখুছেন? এই যে নয়া নয়া জিনিস আসিলা, পিলাঙ্কর কেমতি আগ্রহ বড়িছে?
2: এবে টিকে আউ টিকে বহুত খুশি অছন্তি স্যার।
1: পিলা ওটি খুশি অছন্তি?
2: পিলামানকু পচারিলে সেমানে কউছন্তি বহুত খুশি লাগুছি এসবু দেখিকি খেলিকি।
1: পড়ে এই যে প্রজেক্টর আর স্মার্ট বোর্ড ইয়াকু চলাইবা লাগি আপন কোট কিছু ট্রেনিং পাইছন্তি?
2: এটি শিখাইছিলে আসিকি সেন্টর,
1: সেন্টর আসি শিখাইছিলে? আচ্ছা, আর আপনার ডিএমএফ র সহায়তার গোটে ভালো ঘরটিয়ে মধ্যে অঙ্গনবাড়ি রয়েছে, চিত্র হয়েছে ভালো এবং সুন্দর দেখা যাচ্ছে বাহার, কোন আপন কহিবে কিপরি ভাবে অঙ্গনবাড়ি কেন্দ্র কো সাজা হয়েছে?
2: চারি কোণ কো ভালো সে কলর করি তাকে চিত্র আঁকি গোছ করে করছেন, বহুত সুন্দর লাগুছে। আর চার্ট পোস্টর গুলা লগাইছেন সুন্দর লাগুছে, তলে ম্যাট গুলা পকাইছেন
1: অঙ্গনবাড়ি তলে মধ্যে ম্যাট পড়ছে,
2: বিভিন্ন কলর,
1: বিভিন্ন কলর ম্যাট পড়ছে।
2: আজ্ঞা, ম্যাট পড়ছে।
1: আচ্ছা, আপনার দিদি এই অঙ্গনবাড়ি কেন্দ্রে কাম করে কত খুশি অছন্তি?
3: ବହୁତ ଖୁସି ଅଛି ସାର୍। ସାର୍ ଆଉ ଡିଏମଏଫ ରୁ ବି ଦେଇଛନ୍ତି ଟାବଲେଟ।
1: ସେଇ ଟାବଲେଟ କୁ କଣ କାମ କରୁଛନ୍ତି ଆପଣ?
3: ସେ ପିଲାମାନେ ସେଥିରୁ ନିଜେ ଟାବଲେଟ କୁ ଅନ୍ କରି ପାଠ ପଢି ପାଠ ପଢନ୍ତି। ଲାପଟପ୍ ଦେଇଛନ୍ତି ବି ସାର୍।
1: ପିଲାମାନଙ୍କ ପାଇଁ ଲାପଟପ୍ ଟାବଲେଟ ବି ଦିଆହେଇଛି।
3: ସ୍ମାର୍ଟ ବୋର୍ଡ।
1: ତେବେ ଆପଣଙ୍କ ଅଙ୍ଗନବାଡ଼ି କେନ୍ଦ୍ରରେ ସ୍ମାର୍ଟ ବୋର୍ଡ, ଏଲ୍ସିଡି ଟିଭି ଏବଂ ଆପଣଙ୍କର ପ୍ରୋଜେକ୍ଟର, ଟାବଲେଟ୍ ମଧ୍ୟ ଦିଆହେଇଛି, ଚେୟାର ଟେବୁଲ ମଧ୍ୟ ଡିଏମ୍ଏଫ୍ ତରଫରୁ ଦିଆଯାଇଛି।
3: ପ୍ଲେନ୍ ମ୍ୟାଟ୍ ଗୋଟେ ଦେଇଛନ୍ତି, ୱାନ୍ ଟୁ ଡେଇଁବା ପାଇଁ ଶିଖିବେ। ୱାନ୍ ଟୁ ଥ୍ରୀ ଫୋର୍ ମାନେ ବାଜିବ, ସେଟା ଡେଇଁଲା ପରେ ବାଜିବ।
1: ଅତ୍ୟାଧୁନିକ ଖେଳଣା ସବୁ ଦିଆଯାଇଛି ପିଲାମାନଙ୍କୁ ଖେଳିବା ପାଇଁ। ଆପଣ ପିଲାମାନଙ୍କୁ କଣ କଣ ସବୁ ଶିଖାନ୍ତି ଅଙ୍ଗନବାଡ଼ି କେନ୍ଦ୍ରରେ?
3: ଅରୁଣିମା ଅନୁସାରେ ଆମର ଗୀତ, ଗପ, ନାଚ, ଖେଳ, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଫୁଲ ଫଳ, ପନିପରିବା ବିଷୟରେ
1: ଏସବୁ ବିଷୟରେ ଆପଣ କହିଥାନ୍ତି।
3: ରଙ୍ଗ, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ରଙ୍ଗ
1: ରଙ୍ଗ ବିଷୟରେ କହିଥାନ୍ତି। ପିଲାମାନେ କିପରି ଆଗ୍ରହ ସହକାରେ ଶୁଣନ୍ତି?
3: ବହୁତ ଇଏ ଖୁସିରେ ଡେଇଁକି କଥା କୁହନ୍ତି, ଶୁଣନ୍ତି, ଆଗ୍ରହ ନିଅନ୍ତି।
1: ଭଉଣୀ ଆପଣ ତ ଦେଖୁଥିବେ ଆପଣଙ୍କର ପାଖରେ ଆହୁରି ମଧ୍ୟ ଅଙ୍ଗନବାଡ଼ି ଥିବ, ଆପଣଙ୍କ ଅଙ୍ଗନବାଡ଼ି ତାଠୁ ଟିକେ ଭିନ୍ନ ହେଇଛି। ଡିଏମ୍ଏଫ୍ ସହାୟତାରେ ଆପଣମାନଙ୍କୁ, ଆପଣଙ୍କ ଅଙ୍ଗନବାଡ଼ିକୁ ବହୁତ ଭଲ ଭଲ ଜିନିଷ ଦିଆଯାଇଛି। ତେବେ ଭଉଣୀ ଆଉ କ'ଣ କହିବେ ଆପଣଙ୍କ ଅଙ୍ଗନବାଡ଼ି ସମ୍ପର୍କରେ ଆମ ଆକାଶବାଣୀ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ?
3: ଏତ ଭଲ ଲାଗୁଛି
1: ଭଉଣୀ ଆପଣଙ୍କୁ ଆମ କାର୍ଯ୍ୟକ୍ରମ ତରଫରୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ନମସ୍କାର।
3: ନମସ୍କାର।

শ্রোতা বন্ধু নমস্কার। আজির যুববাণী কার্যক্রমক আপনার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। শ্রোতা বন্ধু, পরিবেশ চারি অক্ষরের গড়া ছোট এক শব্দটিয়ে, হলে তার অর্থ কেতে যে সুদূর প্রসারি তাহা কল্পনার বাহারে। আম চারিপাখে থিবা গছলতা, মাটি, পানি, পবন, আকাশ, পশুপক্ষী আদি এই পরিবেশর অন্তর্গত এক উপাদান। সতরে কেতে সুন্দর কহিলে আম পরিবেশ।

খালি সেতিকি নুহেঁ শ্রোতা বন্ধু, বাইক, কার, গাড়ি মোটর আদি যানবাহন ব্যবহার কু যেতে সম্ভব কম করিবা। যদি কম বাট যাক তাহলে সাইকেলরে যাঁতু, চালি চালি বি যাঁতু, তেবে দেখন্তু না নিজের স্বাস্থ্যকু ঠিক রাখিবা সহ আম পরিবেশ সুরক্ষারে কিপরি সহভাগিতা রহিব আমমানঙ্কর। গাড়ি মোটরর নির্গত ধূঁয়ার পরিমাণ কমিযিব, যাহাফলরে পরিবেশ দূষিতরু নিশ্চয় রক্ষা করিবা আমি। পুনি আমি ধরিত্রী মাকু সুজলা সুফলা শস্য শ্যামলার গড়ি তোলিবা।

শ্রোতা বন্ধু, আমবর্গু সশক্ত আোজগারক্ষম করা অনেক যোজনা কার্যকরী করেছেন আমরকার। ক্ষুদ্র ব্যবসায়কু প্রোৎসাহন দেওয়া আরম্ভ করে বৃহত উদ্যোগপ্রাই যুববর্গু আর্থিক সহায়তা দিয়া যাচ্ছি, যা ফলরে অনেক যুব উদ্যোগী বাহুছেন। আত্মনির্ভর ভারতকু বল দেবা স্বরূপ যুবক যুবতী মানে দেশের বিকাশে ভাগিদারি হেউছেন। চাকরি করা অপেক্ষা চাকরি দেবার মানসিকতা রাখুছেন, মেক ইন ইন্ডিয়া অভিযানের নিজের সক্রিয় যোগদান রাখুছেন, যা সবু যুবকেন্দ্রিক যোজনা।

0: আরে জগন্নাথ, কাঞ্চি যুদ্ধকে আমি যেতবে যাচ্ছে সেতবে মোর মনে হুয়ে পুরুষোত্তমকে তো ক্ষমা দিয়েলু না?
1: ক্ষমা? মু ক্ষমা দেওয়া কি ভাই? সে তার ভুলর প্রায়শ্চিত করুছি, প্রায়শ্চিত পরে ক্ষমা তো তার প্রাপ্য। এতে মোর দেবা ন দেবার প্রশ্ন উঠুছি কেউঠি।
0: বাহ, সুন্দর সমীক্ষা। তাহলে মাণিক গৌড়ুণী তার পুঁ কোণ প্রাপ্য?
1: মাতৃত্ব।
0: মাতৃত্ব?
1: হ্যাঁ ভাই, সবু জননী মা নুহতি, আননী নহই মা, সে তো তপস্যা সাধনা। সতরে ভাই, যদি এ পৃথিবীর সমস্ত নারী জাতি মাতৃত্বর মমত্ববোধকে নিজ ভিতরে উজ্জীবিত করে পারতে, তাহলে চারিত্রিক স্খলনর দ্রুত অবক্ষয় হয়ে এই সমাজ ধ্বংসর করাল দাবাগ্নি রক্ষা পাই।